শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 মে বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে মঙ্গলবার চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাণিজ্য অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি তাইওয়ান এবং ইরান সংঘাত নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আপনারা দেখবেন যে ভালো কিছু ঘটতে চলেছে, এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সফর হতে যাচ্ছে, অনেক ভালো কিছু ঘটবে। দুই নেতা বৃহস্পতিবার সকালে এক বৈঠকে মিলিত হবেন বলে নির্ধারিত আছে। অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের বাইরে এক বৈঠকে মিলিত হওয়ার পর এটি হবে তাদের প্রথম আলোচনা। শুক্রবার ট্রাম্প চীন ত্যাগ করার আগে মধ্যাহ্নভোজ বৈঠকে তারা মিলিত হবেন। তাইওয়ান অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। মনে করা হচ্ছে বেইজিং ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য শুনতে চায় যা তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ওয়াশিংটন জানিয়েছে যে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তবে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিবারক ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে দেশটি ইরান সংঘাতে তার অস্ত্রের মজুদ নিঃশেষ শেষ করে ফেলেছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS কিছু আনুমানিক হিসাব দিয়েছে। সংস্থাটি বলেছে যে অভিযানের প্রথম সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী তাদের থার্ড ক্ষেপণাস্ত্রের 80% পর্যন্ত এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের 60% পর্যন্ত ব্যবহার করে থাকতে পারে। গবেষণা কেন্দ্রটি এও খতিয়ে দেখেছে যে চীন তাইওয়ান আক্রমণ করলে কি হতে পারে। CSIS এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেছেন, তাদের বিশ্লেষণে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র এসব কিছুর পরেও চীনকে প্রতিহত করতে সক্ষম হবে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে স্থায়ী এক অরক্ষিত অবস্থার সম্মুখীন হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালও এই ঝুঁকির বিষয়টি জানিয়েছে। তারা জানায় যে ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা ক্রমবর্ধমানভাবে মূল্যায়ন করছেন যে যুক্তরাষ্ট্র নিকট ভবিষ্যতে চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে প্রাক্কালে ইরানি কর্মকর্তারা বেইজিংয়ের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, মার্কিন চাপ সত্ত্বেও তাদের প্রতি চীনের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে দুই দেশ একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। তিনি আরও বলেন, দুটি দেশের সভ্যতা বহু প্রাচীন এবং তাদের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবিকে অন্যায় বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, আলোচনায় পারস্পরিক আদান প্রদান থাকা প্রয়োজন। বাঘাই বলেন, আপনি যদি মনে করেন যে আলোচনা মানে একতরফাভাবে শতভাগ সন্তুষ্টি, তবে তা আলোচনা নয়, তা হল আপনার ইচ্ছাকে চাপিয়ে দেওয়া, এবং তা কোনো অবস্থাতেই ঘটবে না, অন্তত ইরানের ক্ষেত্রে তো নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান সহ সব ধরনের পরিস্থিতির জন্য ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে। ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন যে তিনি তেহরানের সঙ্গে কেবল একটি ভালো চুক্তি করবেন এবং যুদ্ধবিরতি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, দেশটি বহুমুখী পথ ও উৎসের মাধ্যমে জুন মাসের অপরিশোধিত তেল সংগ্রহের লক্ষ্যমাত্রার অন্তত 70% অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। ইরান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সরকার সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। তাকায়ুচি বলেন, জুনের আশাব্যঞ্জক পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আমরা এই মাসে জাতীয় মজুত থেকে অপরিশোধিত তেলের তৃতীয় চালান ছাড়ব না। জাতীয় মজুদের হ্রাস ন্যূনতম পর্যায়ে সীমিত রাখা অবস্থায় আমরা সমগ্র দেশের জন্য প্রয়োজনীয় তেল আহরণ করার লক্ষ্যে সংগ্রহ প্রক্রিয়ায় বৈচিত্র্য আনা অব্যাহত রাখব। জাপানের শীর্ষস্থানীয় তেল পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসান ভিন্নভাবে অপরিশোধিত তেল সংগ্রহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। ইদেমিৎসু কোসানের প্রেসিডেন্ট সাকাই নোরিয়াকে বলেছেন, পরিস্থিতি ঠিক গত বছরের মতো নয়, তবে আমরা এমন অবস্থানে নেই যে সরবরাহ জোগাড় করতে আমাদের চরম অসুবিধা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতেও আমরা সংগ্রহ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। জাপানে সংসদের নিম্নকক্ষের জরুরি পরিস্থিতি সামাল দিতে হলে সংবিধানে যেসব ধারা বা বিধি লিপিবদ্ধ করা দরকার তা বিবেচনা করার সময় রাজনৈতিক দলগুলোর ব্যবহারের জন্য একটি খসড়া ভিত্তি কর্মকর্তারা উন্মোচন করেছেন। সংসদের আইন প্রণয়ন ব্যুরো ও সচিবালয় মঙ্গলবার খসড়াটি উপস্থাপন করেছে। জরুরি অবস্থাকে খসড়ায় বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ, সংক্রামক রোগের ব্যাপক বিস্তার, নাগরিক অসন্তোষ বা অন্যান্য কারণে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়া এবং বাইরের শক্তির সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হয়। এতে বলা হয়েছে যে এসব দৃশ্যপটের সমতুল্য বিভিন্ন পরিস্থিতিও জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। খসড়ায় বলা হয়েছে, সেরকম পরিস্থিতির যে কোনো একটি দীর্ঘ সময়ের জন্য সারা দেশের অধিকাংশ অংশে জাতীয় নির্বাচন আয়োজন কঠিন করে তুললে সেই অবস্থাকে মন্ত্রিসভা সংসদের অনুমোদন নিয়ে বিশেষ একটি ঘটনা হিসেবে চিহ্নিত করবে। খসড়ায় বলা হয়েছে যে সেভাবে চিহ্নিত করা হলে বিশেষ একটি ব্যবস্থা হিসেবে সংসদের আইন প্রণেতাদের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং প্রধানমন্ত্রীর নিম্নকক্ষ ভেঙে দেওয়া নিষিদ্ধ হবে। খসড়ায় আরও বলা হয়েছে যে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা জরুরি অধ্যাদেশ আদেশ জারি করতে পারবে। এতে ব্যাখ্যা করা হয়েছে যে এই অধ্যাদেশগুলো বৈধতার দিক থেকে আইনের সমতুল্য এবং জারি হওয়ার পর সংসদের অনুমোদন প্রয়োজন হবে। ক্ষমতাসীন দলগুলো বলছে, খসড়াটি হচ্ছে এ পর্যন্ত অনুষ্ঠিত বিতর্কের প্রতিফলন। খসড়াটি ব্যবহার করে সংবিধানে জরুরি পরিস্থিতির বিধিমালা অন্তর্ভুক্ত করার সম্ভাব্য লক্ষ্য নিয়ে আলোচনা তারা দ্রুত এগিয়ে নিতে আগ্রহী। কিছু বিরোধী সদস্য সংবিধানে এ ধরনের বিধি যুক্ত করা নিয়ে বিতর্ক অনুষ্ঠানের জন্য চাপ দিচ্ছেন, তবে অন্যরা এরকম ধারা তৈরি করে নেওয়া ও অন্যান্য সাংবিধানিক সংশোধনের তীব্র বিরোধিতা করছেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।
3: 放送ラジオ日本です。東京からお送りします。
4: This is NHK World Radio Japan Tokyo。